x ka fm ka wa wala ngo em tane ko chu aung program ko sa wuji se ka ke rado ke ka tu ka khai se pang ko ke khai to rado ke numero ya woni ten seva pen ne kha fm an tu tu ko aung ngo lang ji cha ngo sa wuji se ka ke program ko na ta ma se de kon khan go su pa ke ka tu ka khai se we se de ke wala ngo ji cha tane ko ma tamo ko ও আগুয়ে সিনেগে কানুসে সিকা তো কই সিম তেন গুছু আউং ওলাং গুইসা জীবন কাগে প্রথম কন কুইন হইরে কবা তো কই সিম তেন গুছু আউং ওলাং গুইসা জীবন কাগে প্রোগ্রাম কন তা কুই আলি কো ওলাং তো কুই মাই কা ওলাং জিজা হং গুইসা কবি সিগা কন কা কে রাধু কে মৌ মাসো তেন দুই তো ওলাং

X ka F kawa ulang ngawem tanu kuchu aung ulang aji cha hankwe sago jese ka ke radho ke kawaya tu ka khai si pang ngawa kwe khai kwa radho ke nimuru ya honi ten seva pen neha FM ngan mtutu kwe aung ngawa lang ngwe sa kawisi ka ngwa kawa ka ke program ngawa kwa nga ke kawaya tu ka khai si pang ngawa kwe sa kawisi ka ngwa kwa ya ta mkusite ke ulan ngom ta chongwa ya kon ha de ke ka uwa masite ke dang pangwa dang a kon ha de ke ka uwa kana urusi se a kusite ke community ke drugs a kusite ka uwa kininu e ke cola ke jwa ka wachi ngau tu le pangwa kusite ka kwe usilam kwa se de ke ka wachi ke kwa a hana thamo kwe problem ngau ta pangwa ba man hosa o man hawa কাকুয়ে বুঝে লোকে কানি কিছু খালে ও চিকেন মিটন চুং হই দে কওয়া দেন পাঙ্গা ও কইছে দেন চিমা দেন কে ওরাং আজি চা কোন না তা কইছে দে কওয়া ওলেন নাই কো এম তেন চা আউং না ওরাং আজি চা হং কইসা চিমা রেস তাগা কে পুরখম গো কোন না কে কবে তো কইছে পাঙ্গা ও কইছে দে ওলা দেন কোন না তম আলে কো পুরখম গো হুম তো তো কই মা কা ওরাং আজি চা হং কইসা চিমা কা কে ওলেন গো কোন না কে মাছে দে কানুসে মঙ্গ মাস টেন্টি টু ওলাং